0: ভাইটি ভণ্টিহঁত, আজি তোমালোকে এটি উৰিয়া গীত শিকিবা নহয়? এই গীতটি এটা ভজন, যিটো লিখিছে কালিন্দীচৰণ পাণিগ্ৰাহীয়ে। কোনে লিখিছে? এতিয়া তোমালোকে গীতটি লিখি লোৱা।
1: ডাকিবি তোমাকো,
2: ডাকিবি তোমাকো,
1: তুমি যে সর্বনাম,
2: তুমি যে সর্বনাম,
1: কেউ নাম ধরি,
2: কেউ নাম ধরি,
1: ডাকিবি তোমাকো,
2: ডাকিবি তোমাকো,
1: তুমি যে সর্বনাম,
2: তুমি যে সর্বনাম।
0: এইটো হল গীতটোর স্থায়ী। এতিয়া প্রথম অন্তরাটি লিখা,
1: আলোক তোমাকো,
2: আলোক তোমাকো,
1: নপারে দেখাই,
2: নপারে দেখাই,
1: তুমি যে দেখাও তাহারে,
2: তুমি যে দেখাও তাহারে,
1: আলোক তোমাকো,
2: আলোক তোমাকো,
1: নপারে দেখাই,
2: নপারে দেখাই,
1: তুমি যে দেখাও তাহারে,
2: তুমি যে দেখাও তাহারে,
1: তুমি যে বেড়িছ,
2: তুমি যে বেড়িছ,
1: কোটি বিশ্বর,
2: কোটি বিশ্বর,
1: সবুরি ভিতরে বাহারে,
2: সবুরি ভিতরে বাহারে,
1: তুমি যে বেড়িছ,
2: তুমি যে বেড়িছ,
1: কোটি বিশ্বর,
2: কোটি বিশ্বর,
1: সবুরি ভিতরে বাহারে,
2: সবুরি ভিতরে বাহারে।
0: এইটো হল প্রথম অন্তরা। ইয়াৰ পিছত লিখা এতিয়া দ্বিতীয় অন্তৰা।
1: লোহ হৈ তুমি,
2: লোহ হৈ তুমি,
1: ঝৰি পড় পৰা,
2: ঝৰি পড় পৰা,
1: কেতে নয়নৰ কোণৰু,
2: কেতে নয়নৰ কোণৰু,
1: লোহ হৈ তুমি,
2: লোহ হৈ তুমি,
1: ঝৰি পড় পৰা,
2: ঝৰি পড় পৰা,
1: কেতে নয়নৰ কোণৰু, হস হৈ পুণি,
2: হস হৈ পুণি,
1: ফুল পৰি ফুট,
2: ফুল পৰি ফুট,
1: কেতে যে নৰম অধৰু,
2: কেতে যে নৰম অধৰু,
1: হস হৈ পুণি,
2: হস হৈ পুণি,
1: ফুল পৰি ফুট,
2: ফুল পৰি ফুট,
1: কেতে যে নৰম অধৰু,
2: কেতে যে নৰম অধৰু,
1: কেউ নাম ধৰি,
2: কেউ নাম ধরি,
1: ডাকিবি তোমাকো,
2: ডাকিবি তোমাকো,
1: তুমি যে সর্বনাম,
2: তুমি যে সর্বনাম।
0: এতিয়া আমি গীতটি শিকিম। এটু গান খেমটা তালৰ ছয় মাত্রাত আছে। তালটো কেনেকুৱা প্রথমে শুনি লোৱা।
1: এক দুই, এক দুই, এক দুই, এক দুই, এক দুই।
0: এতিয়া গীতটো শিকি লোৱা।
1: কেউ নাম ধৰি ডাকিবি তোমাকো, ওৱান টু থ্ৰী।

0: উল্লেখ করে। তেও লগতে এই সমন্বয় ক্ষেত্রত এখন মুকলি মঞ্চও নির্মাণ করা হব বলে জানিবলে দিয়ে। মুখ্যমন্ত্রী কয় যে সমন্বয় ক্ষেত্রখন পরিচালনার বাবে এখন সরকারি সমিতি গঠন করা হব আর এই সমিতিয়ে সুধাকণ্ঠর জন্মবার্ষিকী আর মৃত্যু তিথির উপরি বছরের সকল সময়তে সৃষ্টিরাজির চর্চাৰে এই ক্ষেত্রখনক সজীব করে রাখব। ইয়ার পাছত মুখ্যমন্ত্রীগুলি গুয়াহাটির পল্টন বাজারত নির্মীয়মান আরক্ষী রিজার্ভ পুনের নির্মাণ কার্যরও পর্যালোচনা করে। 606 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা এই আরক্ষী ছাউনির বিভিন্ন সুবিধার বিষয়ে ডক্টর শর্মায় সাংবাদিকর আগত প্রকাশ করে। পাছত মুখ্যমন্ত্রীগুলি চিড়িয়াখানা আর উদ্ভিদ উদ্যান পরিদর্শন করে ইয়াক দেশের আগশারীর চিড়িয়াখানার সমকক্ষ করে তোলার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করে। মুখ্যমন্ত্রী 360 কোটি টাকা ব্যয় সাপেক্ষে চলি থাকা আধুনিকীকরণের কামর পর্যালোচনাও করে। চোরাং সরবরাহকারীর উদ্ধার করা 3টা রঙা পান্ডার স্বাস্থ্যরও বুজ লয়। কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের ডাক্তার সারসিং ইংটি কাথারক অধ্যক্ষ হিসাবে কালি এখন 26 জনীয় সমিতি গঠন করা হয়। এই উপলক্ষে নগাঁওর কঠিয়াতলীর গমারিয়াটিত আয়োজিত অনুষ্ঠানত কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য তুলিরাম রংহাং মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকে। শ্রীরংহামে 6টা উগ্রপন্থী সংগঠনের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরিত করে জেলাখনে শান্তি ঘুরাই অনার কেন্দ্রীয় রাজ্য সরকারক ধন্যবাদ জ্ঞাপন করে। নতুনক গঠন করা এই পরিষদত এজন উপ মুখ্য কার্যবাহীর ছগী কার্যবাহী সদস্য থাকিব বলে উল্লেখ করে। এইবার বাজেটত পরিষদলে প্রথমবার 50 কোটি টাকা আবন্টন দিয়ার রাজ্য সরকারক শ্রীরংহাঙে ধন্যবাদ জ্ঞাপন করে। কার্যসূচীত রাজ্যের বিভিন্ন প্রান্তর কার্বি জনগোষ্ঠীর লোকসকলে অংশগ্রহণ করে। শিবসাগর জেলার ডিমৌ পৌরসভার উদ্যোগত প্রতিঘর স্বচ্ছ প্রতিঘর সুস্থ শীর্ষক 4 মাহজোড়া স্বচ্ছতা অভিযান কালি জলসম্পদ আর ন্যায়িক বিভাগের মন্ত্রী সুশান্ত বরগোহাঁয়ে মুক্তি করে। মন্ত্রীগুলি নগরখন পরিষ্কার পরিচ্ছন্ন করে রখার ক্ষেত্রে জনসাধারণের সক্রিয় সহযোগিতা কামনা করে। কয় যে এই অভিযানের জড়িয়ে পৌরসভার প্রতিটি ওয়ার্ড আর প্রতিটি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রখার সুসংগঠিত পরিকল্পনা রূপায়ণ করা হব। অভিযানের অন্তত স্বচ্ছতার মানর ভিত্তিত শ্রেষ্ঠ ওয়ার্ড আর শ্রেষ্ঠ পরিয়ালক ডিমৌ পৌরসভার তরফের পুরস্কৃত করা হব বলে মন্ত্রীগুলি উল্লেখ করে।
1: প্লাস্টিক আমি কেন ধরনের ভালকে ব্যবহার করব পারো বা সিঙ্গল ইউজ প্লাস্টিকবিল আমি কেন ধরনের ভবিষ্যতে কত লো যাব পাৰিম বা বাকিবিল প্লাস্টিক কেন পাৰিম এই লৈ আমি সজাগতা আরম্ভ করবলৈছে। ঘরে ঘরে সজাগতা করব, দোকানবিল সজাগতা করার কথা কৈছে আৰু আমাৰ স্কুলের যাক উঠি অহা লালী তেওঁলোককৈ আমি যদি এই সজাগতা অভিযানটা ভালকে করব পাৰো আৰু আমি যদি রাইজর সহযোগিতা পাও আমি 2টা বছর ভিতর সুন্দর এখন আমি ডিমৌ পাম যত প্লাস্টিকর ব্যবহার করার পিছতো প্লাস্টিকর সদ ব্যবহারে ভবিষ্যতে প্লাস্টিকখিনিও যাতে কেন ধরনের নাইকিয়া করব পারো তারও একটা ব্যবস্থা হাতত লৈছো। ইয়াতে একটা কম্প্রেসিং ইউনিট, তারপর প্লাস্টিকবিল আমার যা রাস্তা বনোয়া যা আলকেটেরা তার লগত একেলগে মিক্সিং করে রাস্তা বনোয়ার ক্ষেত্রে এই প্লাস্টিকবিল ব্যবহার করা, এই ধরনের অভিলাষী আসনিয়ে আমার অঞ্চলটো সাফ চিকুণতা করার ক্ষেত্রে আগভাগ লব বলে আমি আশা করছি।
0: শ্রী বরগোহাঁয়ে কালি ডিমৌ পৌরসভায় নতুনক স্থাপন করা খোয়া পানী যোগান প্রকল্প এটাও মুক্তি করে। তিনিচুকীয়া জেলার রূপায় তন্ময় সোনোয়ালে অসমীয়া সাহিত্যর কালজয়ী সৃষ্টি উপন্যাস সম্রাট রজনীকান্ত বরদলৈ মিরি জিয়রী উপন্যাসখন স্পেনিশ ভাষালৈ অনুবাদ করেছে। তন্ময় সোনোয়ালর এই সাফল্য অসমীয়া ভাষা সাহিত্যের গৌরবময় অধ্যায় বলে চর্চা হয়েছে। এই অনুবাদের জড়িয়ে সাহিত্য সংস্কৃতি সমাজ জীবন আর ঐতিহ্য বিশ্বর স্পেনিশ ভাষী পড়ুয়ের কাক চাপিব বলে সাহিত্য মহলে আশা প্রকাশ করেছে। আমার এটার বাতরি ইমানে, পরবর্তী বাতরি পুয়া 9 বজাত শুনবলে পাব।

0: গীত গাবা, গোয়া।
1: অলিয়া বলিয়া কৃষ্ণাই কলিয়া, ভাল গোকুলত খিলা খেলিছিলা, ভাল গোকুলত খিলা খেলিছিলা। অলিয়া বলিয়া কৃষ্ণাই কলিয়া,

চাকরি কীর্তন দশমর রন্নাগলি সৃষ্টির তুমি গৰাকী আকারি কারবিনে রচনা করিলা কবিতা কর্তল কমল গুরু মহেন্দ্র কন্দল কমানে তুমি আগুয়ালা জীবন রণ পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণর চরণে হপিলা জীবন ভজ হরি কহরি নামে নাম কীর্তন করি নাম ঘর চাকি জ্বলাইলা বৈষ্ণব ধর্ম প্রচার করি তুমি।

0: কৃষ্ণ প্রভু কি মায়া দেখুয়ালা। আ কোন?
1: আমি।
0: হ্যাঁ, নাম কি?
1: আমি ডাঙর বিপদত পড়িয়ে আপনার ঘরলৈ আইছো, আগে দুয়ারখন খুলি দিয়ক।
0: কিন্তু তোমালোকর নাম কি হে?
1: আমি খুব ডাঙর বিপদত পড়িয়ে আইছো, আপনা সকলো কম অনুরোধ করছো দুয়ারখন খুলি দিয়ক।
0: হ্যাঁ ঠিক আছে, দিছো বারো। কি করিছা? হ্যাঁ টর্চটো বন্ধ করে দিলা কিয়?
2: বিপদের সম্ভাবনা আছে।
0: বিপদ মানে তোমালোকর মতলব কি?
3: আগে সোমাবল দিয়ক, দুয়ারখনের পর এই দিয়ক।
0: এই রাতিখন এনেক লগত গাভরু সোয়ালি
2: চিন্তা করব নালাগে, আমি আছো। আগে এওক এজো কাপড় দিয়ক, এর অল্প অসুখ হয়ে আছে।
0: কথাবর কিবা দেখুন খেলি মেলি যেন লাগিছে হে।
4: মোক অলপ বহিবলে মন গৈছে মা।
0: ওহ, তুমি চমুক একেবারে মা বুলিয়েই সম্বোধন করিলা।
3: এই মুহূর্তত বাইদেউক নিজরে ছোৱালী বুলি ভাবি লোকসুন।
0: সকলোৱে এনেকৈ ভবা হলে ময়ো মোর লৰাটোক হেৰুৱাব লগা নহলহেতেন ও বপাহন। এইখন পৃথিবীত মানবতা বুলিব জানো কিবা আছে? একো নাই বুঝিছা, একো নাই। আহা আহা আহা ভিতর, আহা ইয়াতে কাপড় কানি কিবা আছে সলাই লওয়া। আহা আহা, এ মোর বিছনাতে বহিবা। আহা
2: রাজু, বস্তু কেটা ভিতরলে আনি বিছনার তলতে সুমাই থ।
3: কিন্তু
2: সেইবোৰ পাছৰ কথা।
3: মই আর এনেকৈ নোৱাৰিছো মৃণালদা, কি বিচাৰি কি হেৰুৱাইছো মই নিজকে বুজাব পৰা নাই। যত প্রতিটো খোজতে মৃত্যুৰ ভয়, সেইটো কিবা জীবন হল নেকি? মই ইয়াৰপৰা মুক্তি বিচাৰো মৃণালদা, মুক্তি বিচাৰো।
2: এই মুহূৰ্তত মোৰ কথা অমান্য কৰাৰ পৰিণাম কি হ'ব পাৰে তই জাননে?
3: জানো, মৃত্যু। মোৰ বাবে এই জঘন্য জীৱনতকৈ মৃত্যুৱেই শ্ৰেয় মৃণালদা। অলপ মই শান্তি বিচাৰো।
2: শান্তি কিয়? চিৰশান্তি দিম তোক।
3: গুলিয়াই দিব, দিয়ক গুলিয়াই দিয়ক মৃণালদা, মোৰ আজি মৰিবলৈকো ভয় নাই।
0: হেৰা, এই তোমালোকে কিবা তৰ্ক কৰি আছা নেকি হে?
2: নাই নাই,
0: ছোৱালীজনী গাত
2: আপুনি ঠিকেই অনুমান কৰিব পাৰিছে, সন্তান হ'বৰ সময় হৈছে। আমি থকা কেম্পটোৰ চাৰিওফালে মিলিটেৰীয়ে আগুৰি থৈছে। ইতিমধ্যে আমাৰ লগৰ কেইজনৰ চাগে মৃত্যু হৈছে, আমি কোনোমতে পলাই আহিছোঁ।
0: মানে তোমালোকে
3: এই মুহূৰ্তত আপুনি বেছিকৈ ভবা মানেই আমাৰ সকলোৰে বিপদ। অন্ততঃ এই পৃথিৱীলৈ আহিব লগা নিষ্পাপ শিশুটোৰ কথা এবাৰ ভাবক, সিটো একো দোষ কৰা নাই।
0: দোষ কোনেও দোষ কৰা নাই, এয়া আমাৰ ভাগ্য বুজিছা, ভাগ্য।
5: তোমালোকে বারে বারে কিয় একটা কথাকে বুঝাব চেষ্টা কৰিছা? তেওঁলোকৰ ওচৰত মই কি দুখ কৰিছো?
0: দুখ কৰা নাই সঁচা, কিন্তু সিহঁতেতো তোৰ মোৰ দৰে কথাটো ভবা নাই। দুষ্টক দেখি এতিয়া দূৰ হৈ থকাহে দিন বুজিছ দিগন্ত, দুষ্টক দেখি দূৰ হৈ থকা এদিন, তাতে জীৱনটো থকালৈকে সদায় ধন ঘটি থাকিব পাৰিবি নহয়।
6: অঁ মায়ে ঠিকেই কৈছে, প্ৰয়োজন হ'লে নতুনকৈ লোৱা মাটিডোখৰকে বেচি দিয়া।
0: অঁ
5: বৰ সহজতে কথাটো কৈ দিলা তুমি। টকাৰ অভাৱৰ বাবে বিয়াত তোমাক দিয়া নেকলেচডাল মনৰ পচন্দমতে দিব পৰা নাছিলোঁ।
6: মইতো একো বেয়া পোৱা নাই।
5: তুমি যে বেয়া নোপোৱা মই জানো, কিন্তু মোৰোতো মনৰ সন্তুষ্টি বোলা কথা।

ও অতিতরাৰ হাঁহি দীপক কুমাৰ নাথ রচিত নাটকখনি শুনিলে বিভিন্ন চরিত্রত অভিনয় করলে দীপালী, চেতনা দাস, রুমি, গদ্বাঞ্জলি দেবী, সংগীতা, পুলকিতা বৰুৱা, দিগন্ত, পুলিন নাথ, ডাক্তর বিশ্বজিৎ, বিশ্বজিৎ ওজা, মৃণাল, অবতোষ ভূঞা আর রাজু বিদ্যুৎ কুমার ভূঞা, প্রবাল কুমার শর্মার সহযোগত নাটখনি প্রযোজনা করলে নয়ন প্রসাদে।

0: তরে পূর্ব দিকর সূর্য উঠাবি, অসমী আই রূপহী গুণরো নাইকি, ভারতরে পূর্ব দিকর সূর্য উঠাবি।
1: ভূপেন হাজৰিকাৰ কণ্ঠৰ গীতটি শুনিলে।

0: क्षेत्रं कुत्रापि तत् समं न च अन्यत्र विरला देवी।
1: বিষ্ণুপুত্র হয়েও নরক অসুর রূপে খ্যাত হল। দেবতার দ্বারা অপমানিত প্রতারিত অসুরের প্রতিনিধি রূপে নরকে প্রতিজ্ঞা করিলে দেবরাজ্য জয় করার। দরাচলতে শক্তির উন্মাদনায় নরকক করিলে উন্মাদ, লালসায় করিলে বিভ্রান্ত। চারি দেবকন্যাক অপহরণ করে নরকে দেবকুলর বিপক্ষে ফের পাতি ললে। হত্যা অপহরণ সন্ত্রাসেরে আসুরিক শক্তির প্রকাশ করে নরকে প্রতিপন্ন করবল বিচারিলে তেওঁ বীর, অতুলনীয় শক্তির ভাণ্ডার, অজেয় অমৰ। কিন্তু এয়া ধারাবাহিক কামরূপ কামাখ্যার ষষ্ঠ আর শেষ খণ্ড। রচনা মহেন্দ্র বরঠাকুরর, প্রযোজনা হেম ভট্টাচার্যর। কামরূপ কামাখ্যা।

0: শুনা শুনা হেয়া পরিচারক বর্গ, দেবী কামাখ্যার ভক্তবৃন্দ, মহর্ষি বশিষ্ঠ দেব দেবী মন্দিরের দর্শন প্রার্থী বাটচরাত অপেক্ষা করেছে। কুশাসন আর পুণ্য জলের ব্যবস্থা করা, আমি মহর্ষিক আদরি আনুগুলি। আহক আহক হে মহর্ষি, কুশাসন গ্রহণ করক, খন্তেক বিশ্রাম লৈ দেবী মন্দির করিব দর্শন।
1: সদনাচলের পৰা বহু যোজন পথ করি অতিক্রম আহিছো বশিষ্ঠ মই মহামায়া কামাখ্যার পুণ্যপীঠ দর্শনের হেতু। বিশ্রামর নাই প্রয়োজন, দর্শনের হক আয়োজন।
0: হে ব্রহ্মণ নন্দ, মহামায়া দর্শনের হেতু অভ্যাগতক মন্দিরের ভিতরলৈ নিব পৰাৰ অধিকার আমার নাই।
1: বিপ্র, তুমি তো মুখ্য পুরোহিত এই মন্দিরের।
0: মহর্ষি, সেই কথা সকলে কয়, কারাগারত না রাখিলেও বন্দী যে হব পারি আমি তার জ্বলন্ত নিদর্শন।
1: ভাঙি পাতি কোয়া।
0: হে মহর্ষি, রাজ আজ্ঞা অবিহনে অতিথিয়ে নোয়ারে করিব মন্দির দর্শন, এই হল রজার বিধান।
1: কি রজার বিধান? বিধানের উল্লেখে ইয়া তুমি দিশা সমিধান?
0: আমি নিরুপায়।
1: তুমি মন্দিরের মুখ্য পুরোহিত?
0: আমি দাস।
1: কি কলা কি কলা হে ব্রাহ্মণ, পবিত্র মন্দিরের হই পুরোহিত দাস বলে দিশা পরিচয়?
0: মহর্ষি, যি নরকে ত্রিসন্ধা করি প্রণিপাত মহামায়ার শ্রীচরণত লৈছিল মুখ তাহার, সেই নরক আজি আত্মশক্তিত গর্বিত হয়ে দর্শেহি পুণ্যপীঠ শক্তির পরিচয় মাথু দিবলৈ বানাসুরের সঙ্গে লাভ করি।

0: রাখি দেবতার হতে দিব খুঁজে রণ। হেয়া হেয়া হদর পে আহিছে রজা, করক অপেক্ষা হে মহর্ষি, মহারাজক যাচিব সন্মান, বিচারিব আদেশ মাথু দর্শনের বাবে।
1: কোন কোন তুমি ব্রাহ্মণ? মহারাজক প্রণাম করা নাই কিয়?
2: ব্রহ্মানন্দন বশিষ্ঠ ময়।
1: মহারাজক জনক প্রণাম।
2: ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর মহামায়াবিনে বশিষ্ঠ নজনাই কাকুয়ে প্রণাম।
3: কি উচ্চত ব্রাহ্মণ, রজাময় অজে শক্তিময়,
2: জানো হে গদবন্ধ নরকাসুর,
3: বিষ্ণু পুত্রময়,
2: জানো পুত্র তুমি বরাহর জনক পালিত,
3: যে মহাবিষ্ণুর নাম উচ্চারণ করিলা ব্রাহ্মণ জানি থা সেই বিষ্ণুর এই অবতার বরা, যে বরাহে উদ্ধারিলে এই ভূমি এই সহাগলা পৃথিবী, আর পুত্রময় সেই বরাহর।
2: শুনা নরক, পিতৃর গৌরবের বৃথা অহংকার করি কা পুরুষে মাথো বিচারে সন্মান, ধর্মই তো নহে পুরুষর।
3: কি কি ইমান সাহস সেই ব্রাহ্মণর?
2: অবাবত করা কিয় কালক্ষয়, দেবী দর্শনের বাবে আহিছু ভাগরি, নাভাইবে ভীত দেখিত বরাক্ষস বদন, ভয় করিয়া থুলম তোমার আগত, রই আছো মাথো পূজারিয়ে খোলা নাই মন্দিরর দ্বার।
3: পুরোহিত
0: মহারাজ,
3: মন্দিরর প্রবেশ দ্বার নোয়ারা খুলিব, করিলো আদেশ ময়।
2: অনুনয় করিবলে অহা নাই ময়, ক্ষমতার মদগত বিহেনৃপতি পেলোয়া মনত কি আছিল বিষ্ণুর
3: আদেশ? স্তব্ধ হওয়া তপস্বী ব্রাহ্মণ, জানি ছোয়া প্রয়োজন নাই তব জ্ঞান প্রদানর, ময় আদেশ করিছু তুরন্তে এরাই ঠাই, দেবী দর্শন কদাপি নোয়ারা করিব।
2: দেবীর দর্শন বিনে বশিষ্ঠ না যায় উভতি।
3: পুরোহিত
0: মহারাজ,
3: বন্ধ হোক মন্দিরের দ্বার, দেবী দর্শনের অনুমতি নহব, কদাপি নহব।
0: মহারাজ এনে আজ্ঞা নকরিব, সর্বনাশ হব।
3: দূর হওয়া ব্রাহ্মণ পূজারী, হৌ সিদিনা মাথন হয়েছিল ব্রহ্ম হত্যা এই মন্দির প্রাঙ্গণত, ব্রাহ্মণর অপবিত্র রক্ত ঢালি মন্দির প্রাঙ্গণ রক্তাক্ত করা কোনো বাহনা মোর নাই, তোমালোক দুয়োকে আদেশ করিছো এরা এরা এই ঠাই তুলন্তে।
2: এয়াই কি শেষ কথা রাজা নরকর?
3: তেনে হলে পুনর কইছো এরা এই ঠাই।
2: শুনা তেনে দিও অভিশাপ, মৃত্যু অভিমুখে দ্রুত গতির গোলা আগুয়ায় মহেশ্বর, তিনি পতিও নোয়ারে রুদিব এই অকাল মরণ।
3: অভিশাপ, ব্রাহ্মণর অভিশাপ, নরকক অভিশাপ, প্রহরী লই যা এই উদ্ধত ব্রাহ্মণক কোনো এক অরণ্য ভূমিলৈ।
2: শক্তি প্রদর্শনের নাই প্রয়োজন, যাম মই নিজে, কিন্তু শুনাহারা অদূরদর্শী অহংকারী হে নরকর পথিক, শুনা মোর কথা, দেবী দর্শন অভিলাষে করিব অপেক্ষা, সন্ধ্যা ললিতা কান্তার সু পবিত্র জলের বিদৌত হৌ অরণ্য ভূমি।
3: হে হোক হে হোক, পুরোহিত
0: মহারাজ,
3: মন্দির ময় দর্শন করিম, দুয়ার খোলা, পুরোহিতর কোনো প্রয়োজন নাই, নামানময় মন্ত্রপাঠ ভক্তি নৈবেদ্য কিংবা ফুলর অঞ্জলি, ময় দেবীর হতে মুখামুখি হব খোঁজো।
2: বিপদ কালত এইদরেই মতিভ্রষ্ট হয়, মাগিরু বিদায়, রম্ময় সন্ধ্যা চলে বহি তপস্যা।
0: মহারাজ মহারাজ, মুনিবর গুছি গল ক্রোধান্বিত হয়ে। না জানো হয় কি পরিণতি, না জানো কোন দিকে হয় গতি, হে দেবী মহামায়া ক্ষমা করা, ক্ষমা করা মুক, রাজ রোখে হেরুয়াব খোঁজা নাই এই মানব জীবন, জানো জানো ময় এই নরক ভীষণ, নোয়ারিলু নোয়ারিলু মাতৃ, নোয়ারিলু রুধিব গতি এই নরকর, বিমুখ চিত্তে ঘুষি গল বশিষ্ঠ মহর্ষি, দেবী পীঠ নহল দর্শন, হে আয় হে আয় অক্ষমতার পাপ মোর, করা মরিখন করা মরিখন।

0: নরকর বীর সেনাপতি হয়গ্রীব, বীর তুমি, নিজ হাতে বিনাব খোদ জয়মালা তোমার ডিঙি, বন্দী বন্দী এয়া ইন্দ্র বরুণ চক্ষর দেবতা।
1: মহারাজ, এয়া দেবমাতা অদিতির কানর কুণ্ডল।
0: দেবমাতা অদিতির কানর কুণ্ডল কোন কথা সা ছাই লওয়া, নরকে আনিছে কারি দেবমাতা অদিতির কানর কুণ্ডল। হে দেবরাজ ইন্দ্র বরুণ আদি বন্দী দেবতা সকল, চক্ষর দেবতা, বাহ, এই কি শক্তি প্রকাশ বন্দী আজি অসুরর হাতত।
2: শুনা হে নরক, বন্দী আমি, বন্দিত্বর করিছো শিকার, পরাজিত হলো সচা, কিন্তু বশ্যতার নকরো শিকার, দাস বুলি নদুয়াও শির, অপমান অপমান নোয়ারো সহিব।
0: বেশ, দেবরাজর আত্মসম্মান বোধো আছে, সৃষ্টির শ্রেষ্ঠ বলি আপনাতে গর্বিত হে দেবতা সকল, নরকর শক্তির সন্মুখত তুচ্ছ অতি তুচ্ছ দৈব শক্তি অতি তুচ্ছ শ্রেষ্ঠ বলি করি অহা এই আস্ফালন
2: স্বীকার করিছো। হে নরক, যোদ্ধা তুমি অদ্বিতীয়, শুনিপুণ সেনাধ্যক্ষ দৈত্য হয়গ্রীব, কিন্তু না যাব পাহরি তোমার শকুতি আর আসুরিক অহংকার, ডুব যাব খোঁজা এক জুনর কিরণ।
0: শুনি মোর শক্তির প্রশংসা আনন্দিত ময় হে দেবরাজ, কিন্তু জানি থা হে দেবেন্দ্র, নহু ময় জুনর কিরণ, ময় স্বয়ং অগ্নি প্রজ্বলিত অগ্নি, স্বার্থপর দেবতা, পক্ষপাত তুষ্ট দেবতা, পোহামোর প্রিয় দেবতা, বরুণ আশা কেউ ইমান নীরবে, তুমি তো স্বার্থপর অতি তো হামর প্রিয়, করবাত সৃষ্টি করা মহাপ্লাবনর আর করবাত করা মরুভূমি, তুমিও নীতি জ্ঞান দিব খোঁজা নাকি এই নরক? হেনাধ্যক্ষ
1: মহারাজ,
0: কি শাস্তি দিয়া হব এই দেবতাক, এই দেবেন্দ্রই কূট কৌশলে লই গল চারি অপেশ্বরীক, শুনা হেনাধ্যক্ষ, আজি পুরা দেবেন্দ্র হোক দ্বাররক্ষী, নরকর রাজকারেঙর দ্বাররক্ষী, জগতে দেখক দেবরাজ কীতদাহ হয়ে আছে নরকর রাজপ্রাসাদত, আর বরুণক এই বৃদ্ধক মুক্তি দিয়া হোক, কারণ বরুণর অবিহনে শস্যভূমি হব মরুভূমি, লই যা লই যা এই দেবতা হবক যথাস্থানলৈ।
2: বেশ বেশ নরক, আহিব সময়, নিষ্ঠুর কালে সংহারিব পরাহত নয়, কলু ইমানকে গর্বিতর বালিঘর ভাগিব সুপাকে।
3: বাসা পুত্র মোর,
0: হাই হাই তুমি,
3: দেবকুল করি লন্দ ভন্দ, বন্দী করি দেবতা সকল, তয় বাসা করা নাই ভাল, রাজ্য তথা তোর বাসা জীবনর বাবে সপালি জঞ্জাল, এরি দে বাসা, মই তো করু অনুরোধ, দেবতার হৃদয়ত জাগে
0: প্রতিহতর দৈব শক্তি বলত তোমাক কি করেছিল জানাই, পৃথিবীর গর্ভত মহাবীর জন্ম হব বলে জানি তোমার গর্ভ কঠিন করে পুত্র প্রসবত বাধা দিয়া নাছিল, গর্ভর ভার সহিব নোয়ারি তুমি আই বিষ্ণুর কাহত কাকুতি করেছিলা, তোমার হিয়া বিদারক যন্ত্রণা কাতর কালুনত বিষ্ণুয়ে সত্যযুগ শেষ করি তেতা যুগলৈকে তোমাক সন্তান প্রসবর বাবে অপেক্ষা করালে, এই কাহিনী মই জানো আই, সেইভাবেই সেইভাবেই প্রতিশোধর তাড়নাই মোক উন্মাদ করেছে, এয়া আছি দেবতার বিচার।
3: তথাপি মাতৃ হয়ে করেছো প্রার্থনা, মুক্ত করি দে দেবতা সকলক, আন কথা নানিবি মনলৈ বাচ্চা।
0: আই কি পাইছো, আই।

0: Not. Not.
1: Hmm? Be? Iki. Unmukta kesh. Molin badal. Tumi je raaz jani pi.
0: Janibo parune not. Ki karone khuraha sahasra stri korila horon? Thorisu saron not. Eridia khuraha sahasra khe nari bandini.
1: Ona pi. পরিকল্পিত ভাবে আনা হয়েছে সেই নারী অহুরর বংশবৃদ্ধির ভাবে দেবকুল করিমতল মল প্রতিহিংসা জয়ী মোর নোয়ারে নুমাব দেবতার লুপ্তির বিহনে
0: পাহান নহব নাথ বন্দিনী স্ত্রীর আর্তনাদে চূর্ণ করিছে মোর নারীর হৃদয়। যদিহে স্বামী বন্দিনী করি রাখাহে অপহৃত সুরস দেবকন্যাক, বুলিলু বসন, নুচু অন্ন জল, আত্মহত্যা করি পুত্র ভগদত্তর প্রাণত জগাম পিতৃর প্রতি চরম ক্রোধ আর ঘৃণা।
1: কি করি কি করি কাল হরপিনী, এনে নিজ ষড়যন্ত্র দূর হ দূর হ কুলাঙ্গি দূর হ।
2: পিতা, পিতা, তোমার এনে আচরণ নপরে মনত। আই আই মূল কোয়া কোয়াই কিহর বাবে পিতৃর এই আচরণ? পিতা, পিতা, গুছি গলা তুমি। আই
0: শুন শুন বীরপুত্র মোৰ, বীর ভগদত্ত,
2: আই
0: এই অভাগী মাতৃয়ে বিচরা নাই কোনোদিন কোনো দান কিংবা প্রতিদান, কিন্তু কিন্তু আজি মই বিচারিছো ভিক্ষা।
2: ভিক্ষা? আই মাতৃ, তুমি করা আদেশ।
0: শুন বাছা, ষোড়শ সহস্র স্ত্রী দেব আর ব্রাহ্মণ কুলর রাখিছে হরণ করে পিতৃটোর নরকাসুরে বন্দিনী রূপেরে। অসুর ঔরসজাত সন্তানের লক্ষ্যে অপহৃত সেই নারী সবক মুক্ত করে আনি দেবাসা, এই মোর ভিক্ষা। তার বাবে পিতৃর সৈতে হয়তো দিব লাগিব রণ।
2: নরকর কারাগারত অপহৃত নারী ই কি? আই করিল প্রতিজ্ঞা আনি মুক্ত করি।

0: আহক আহক মহারাজ, চাওক অকস্মাতে পুরোহিতে সবে মাজনিশা করিলে এই পূজা আয়োজন। খবর পাই মই আহি দেখু রজার অজ্ঞাতে আচম্বিতে হওয়া এই পূজার হয়তো কিবা গোপন অভিসন্ধি আছে। সেহে মহারাজ,
1: নরক রখাল মৃত্যুর কারণে আয়োজন করা হয়েছে এই পূজা, নহয় না ব্রাহ্মণ? এই গোপন পূজার উদ্দেশ্য পূজারীর অলক্ষিতে সদরি হয়ে গল। হেনাধ্যক্ষ
0: মহারাজ,
1: কেঁচাই খাইটির আগত আজি তেনে হলে নরবলিয়েই হোক দেবী রক্ত পিপাসী হেনো, সেয়েহে মুখ্য পুরোহিতকে বলি রূপে আনা হোক।
2: মহারাজ
1: কি ভয় খাইছে নাকি পুরোহিত?
2: তেনে হলে শুনক মহারাজ, আপন ইচ্ছারে মই নিজকে বলির বাবে করিলু সরকা, রাজ্যর যদি মঙ্গল হয় রজাই যে আনন্দ পায় বলিখালত মূর সুমুয়াবলৈ মই প্রস্তুত।
1: বেশ, প্রতিরোধ যদিহে না থাকে নরকরো না থাকে আনন্দ। সেনাধ্যক্ষ এই সকলকে লই যাওয়া কারাগারক কলাগৈ নিক্ষেপ। রাজপুত্র ভগদত্ত, এই মহানিশা মন্দিরের ফালে
3: রাজপ্রাসাদ ইয়াত কি? পিতা, আহিল মই তোমার সন্ধানত। সেনাধ্যক্ষ আপনিও পিতা কুমন্ত্রণারে করিব খুঁজিছে কিয় রাজ্যর চির সর্বনাশ? পিতা,
1: এই মাজনিশা
3: শুনিল মাজনিশা মহাপূজার হয়েছে আয়োজন, ভাবিল তুমি হয়তো আসা ইয়াতি। পিতা, ময়ো মহাপুণ্য করে আহিছিল ওরি।
1: মহাপুণ্য?
3: এনে মহাপুণ্যর সুযোগ দিয়ার হেতু তোমাক আর তোমার সুযোগ্য সেনাধ্যক্ষক কৃতজ্ঞতা জানালো।
1: কি
3: আরাধিল দেবীক মই মনের মাজত, দেবীয়ে কলে কানে কানে হব যা সততার জয়।

0: তরুণ শর্মা, দ্বিতীয় বনুয়া, কীর্তিকমল ভূঞা, বিষ্ণু বিহুরঞ্জন চৌধুরী, কাত্যায়নী প্রণতি বড়ুয়া, মায়া পাহাড়ী দাস আর দেবীর চরিত্রত মীরা দাস।
1: আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু এতিয়া বাতৰি শুনিবলৈ পাব।
2: এয়া আকাশবাণী। বাতৰিৰ সৈতে মই পুলক গগৈ। এতিয়াৰ প্ৰধান বাতৰিসমূহ হ'ল, প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ইণ্ডোনেছিয়া, অষ্ট্ৰেলিয়া আৰু নিউজিলেণ্ডৰ ভ্ৰমণ সামৰি নতুন দিল্লীত উপস্থিত হৈছে। বিজেপিয়ে ভাৰত মহাসাগৰ আৰু ভাৰত প্ৰশান্ত মহাসাগৰীয় অঞ্চলত স্থায়ী শক্তি হিচাপে আত্মপ্ৰকাশ কৰা বুলি দাবী কৰিছে। বৈদেশিক পৰিক্ৰমা মন্ত্ৰালয়ে ভাৰতীয় নাগৰিকৰ য়েমান ভ্ৰমণ সন্দৰ্ভত কেতবোৰ চৰ্ত আৰোপ কৰি 2017 চনত জাৰি কৰা অধিসূচনাখন প্ৰত্যাহাৰ কৰিছে। আমেরিকায় ইরানের বিরুদ্ধে নতুনকৈ আক্রমণ আরম্ভ করেছে আর আর্জেন্টিনায় বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালত প্রবেশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের ছদিনীয়া ভ্রমণ সামরি ইতিমধ্যে নতুন দিল্লীত উপস্থিত হয়েছে। ত্রিদেশীয় যাত্রার প্রথম পর্যায়ত প্রধানমন্ত্রী মোদীর রাষ্ট্রপতি প্রবোবো সুবিয়ান্তোর আমন্ত্রণ মর্মে 6-8 জুলাইলে ইন্দোনেশিয়া ভ্রমণ করে। ভ্রমণকালত প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাত মিলিত হয় আর দুই দেশের মাজের সহযোগিতার ক্ষেত্রে লাভ করা অগ্রগতির পর্যালোচনা করে। যাত্রার দ্বিতীয় পর্যায়ত প্রধানমন্ত্রী মোদী অস্ট্রেলিয়ার মেলবোর্নত উপস্থিত হয়। তাত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এন্থনি এলবানিজর সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া শীর্ষ সম্মিলনত ভাগ লয়। ভ্রমণকালত শ্রীমোদিয়ে ভারত অস্ট্রেলিয়া মুখ্য কার্যবাহী বিষয়া মঞ্চর বৈঠকতো অংশগ্রহণ করে। শ্রীমোদিয়ে দুই দেশের আগশারীর ব্যবসায়ীসকলের সমাবেশতো ভাষণ দিয়ে। ত্রিদেশীয় ভ্রমণসূচীর অন্তিম পর্যায়ত প্রধানমন্ত্রী মোদী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের আমন্ত্রণ মর্মে অকল্যান্ডত উপস্থিত হয়। এয়া আছিল বিগত 40 বছরের অধিক সময়ত কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম নিউজিল্যান্ড ভ্রমণ। বিজেপিয়ে ভারত মহাসাগর আর ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলত স্থায়ী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করা বলে দাবি করেছে। নতুন দিল্লীত আজি এখন সংবাদমেলত বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রই এইদরে প্রকাশ করে। তেওঁ কয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে কৌশলগত সম্পর্ক শক্তিশালী করার উদ্দেশ্যে শেহতীয়াকৈ সিসিলি আর ইন্দোনেশিয়া ভ্রমণ করে। ভারত আর নিউজিল্যান্ডের মাজের মুক্ত বাণিজ্য চুক্তি একটা গুরুত্বপূর্ণ সফলতা বলে উল্লেখ করে মুখপাত্রগুলিয়ে কয় যে ভারতের গুরুত্বপূর্ণ কৌশলগত আর অর্থনৈতিক মাইলের খুঁটিস্বরূপ এই মুক্ত বাণিজ্য চুক্তি অতি শীঘ্রে রূপায়ণের দুইখন দেশেই সন্মতি প্রকাশ করেছে। শ্রীপাত্রই প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড ভ্রমণের 10টা গুরুত্বপূর্ণ দিকত আলোকপাত করে। ইয়ার ভিতর ভারত মহাসাগর, ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশলগত মিত্রতা, প্রতিরক্ষা আর সামুদ্রিক সহযোগিতা, গুরুত্বপূর্ণ খনিজ সহযোগিতা, শক্তি নিরাপত্তা, অর্থনৈতিক আর বিনিয়োগের ফলাফল, ডিজিটাল রাজহুয়া আন্তঃগাঁথনি আর শৈক্ষিক অংশীদারিত্বর কথা উল্লেখ করে।
3: हम एक स्टेबिलाइजिंग फोर्स बनके इंडो पैसिफिक और इंडियन ओशन में आज उभर पाए हैं, इसी को प्रधानमंत्री एक साथ लेके आ रहे हैं। प्रधानमंत्री जी ने अपने परिश्रम से, अपने स्टेट्समैनशिप से अपने पॉलिसी को भारत में लागू करके बाकी देशों को दिखाया और सभी देशों ने एक्सेप्ट किया कि यस, लेट दिस बी द फ्रेमवर्क, लेट इंडिया डिसाइड द फ्रेमवर्क। हम इस फ्रेमवर्क पे एक लॉन्ग टर्म कोऑपरेशन, आप सोचिए ये कितनी बड़ी जीत है।
2: শ্রীপাত্রই প্রতিরক্ষা আর সামুদ্রিক খণ্ডত সহযোগিতার দিকত যথেষ্ট অগ্রগতি লাভ করা হয়েছে বলে উল্লেখ করে। তেওঁ কয় যে ভারতের প্রথমবার প্রতিরক্ষা সঁজুলির রপ্তানিকারী দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছে। ভারত আর অস্ট্রেলিয়ায় প্রতিরক্ষা আর নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে যুটীয়া ঘোষণাপত্র জারি করার কথা উল্লেখ করে। এই চুক্তির অধীনত ভারত আর অস্ট্রেলিয়ার যুদ্ধ জাহাজে উভয় দেশের বন্দরত সেবা আগবাব বলে শ্রীপাত্রই জানিবলৈ দিয়ে। কেন্দ্রীয় সরকারে 350 টাকার প্রসেসিং শুল্ক আদায় দিলে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনত 5 লাখ টাকার ঋণ মঞ্জুর করা হয় বলে দাবি করে প্রচার করা অনুমোদন পত্রখন ভুয়া বলে অভিহিত করেছে। প্রেস ইনফরমেশন ব্যুরোর তথ্য পরীক্ষণ গোটে ক্ষুদ্র গোট উন্নয়ন আর পুনের পুঁজি যোগান সংস্থা মুদ্রায় ক্ষুদ্র উদ্যমী অথবা কোনো ব্যক্তিক পোনপটিয়াকৈ ঋণ প্রদান করা নহয় বলে স্পষ্ট করে দিছে। মুদ্রায় অনাবেঙ্কিং বিত্তীয় কোম্পানি, ক্ষুদ্র বিত্ত যোগান প্রতিষ্ঠান, সমিতি, ন্যাস আর অষ্টম দফার অধীনত কোম্পানি, ক্ষুদ্র বিত্ত ব্যাংক আর আঞ্চলিক গ্রাম্য ব্যাংকসমূহকে ধরে অন্তিম পর্যায়ের বিত্তীয় প্রতিষ্ঠানসমূহে পুঁজি যোগান ধরে বলে PIBয়ে উল্লেখ করেছে। তথ্য পরীক্ষণ গোটে এই ব্যাংকসমূহে পরবর্তী পর্যায়ত নির্মাণ বাণিজ্য, সেবা আর কৃষিভিত্তিক কার্যকলাপর সঙ্গে জড়িত ক্ষুদ্র আর মজলিয়া গোটসমূহক ঋণ প্রদান করে বলে প্রকাশ করে। PIBয়ে জনসাধারণক এনে ধরনের

আজি নিশা 9:30 বজাত ফোন ইন সমিধান অনুষ্ঠানটি আগবঢ়াব ঋতুপর্ণ দাস আৰু ইন্দ্ৰজিৎ দাসে।

0: তুলি আনিলুয়া সলবরাই, আনিলুয়া সলবরাই, আনিলুয়া সলবরাই।
1: নমস্কাৰ, আমি আজি এটি আধুনিক গীত গাম।
2: নমস্কাৰ, মোৰ নাম কুহেলিকা কাশ্যপ।
1: নমস্কাৰ, মোৰ নাম বাগ্মিতা কলিতা।
3: নমস্কাৰ, মোৰ নাম ধৃতিশা হাজৰে।